শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়াল জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 26শে মে মঙ্গলবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় অগ্রগতির প্রত্যাশায় টোকিওর মুখ্য শেয়ার বাজার সূচক সোমবার প্রথমবারের মতো 65,000 গণ্ডি পেরিয়েছে। শুক্রবার দিন শেষের তুলনায় নিকেই 225 সূচকটি অল্প সময়ের জন্য 2,000 পয়েন্টের বেশি বা 3.2% বৃদ্ধি পেয়েছিল। 65,000 উপরে ওঠাটা ছিল একদিনের মধ্যে সর্বোচ্চ নতুন রেকর্ড। বাজার খোলার পরপরই ক্রয় আদেশ আসতে শুরু করে, বিশেষ করে সেমিকন্ডাক্টর সম্পর্কিত শেয়ারগুলোর ক্ষেত্রে। শুক্রবার ওয়াল স্ট্রিটে শেয়ারের দর বৃদ্ধির পর এই ঘটনা ঘটে। অপরিশোধিত তেলের দামও কমছে। রবিবার নিউ ইয়র্কে এক পর্যায়ে অপরিশোধিত তেলের ভবিষ্যৎ মূল্য বা মুখ্য WTI ফিউচার্সের দাম ব্যারেল প্রতি $91 পর্যায়ে নেমে আসে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় 5% কম। নিক্কে সূচকটি গত শুক্রবারের তুলনায় প্রায় 3% বেড়ে 65,158-তে দিন শেষ করেছে, যা সমাপনী মূল্যের ক্ষেত্রে একটি নতুন রেকর্ড। জাপানে আগামী মাসে উৎক্ষেপণের জন্য নির্ধারিত H-3 রকেটের মূল কাঠামোটি রবিবার গণমাধ্যমের সামনে প্রদর্শন করা হয়েছে। দক্ষিণ পশ্চিম জাপানের কাগোশিমা জেলার তানেগাশিমা মহাকাশ কেন্দ্রের একটি অ্যাসেম্বলি ভবনে 10ই জুনের উৎক্ষেপণের প্রস্তুতি চলছে। ষষ্ঠ H-3 রকেটটি হল একটি নতুন Type 30 পরীক্ষামূলক যান, যা কোনো বুস্টার ব্যবহার না করলেও এর প্রথম পর্যায়ে 3টি তরল জ্বালানি চালিত প্রধান ইঞ্জিন রয়েছে, পূর্ববর্তী মডেলগুলোর তুলনায় যা হলো একটি বেশি। জাপান মহাকাশ অনুসন্ধান এজেন্সি বা জাক্সা জানিয়েছে, বুস্টার ছাড়া বিরাট আকারের তরল জ্বালানি রকেট উৎক্ষেপণের এটি হবে দেশের চালানো প্রথম প্রচেষ্টা। হরমুজ প্রণালী অতিক্রম করে একটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কার জাপানে এসে পৌঁছেছে। কার্যত অবরোধ শুরু হওয়ার পর এটি প্রথম জাপানি ব্যবস্থাপনায় পরিচালিত তেলবাহী ট্যাঙ্কার যা এই গুরুত্বপূর্ণ জলপথটি অতিক্রম করেছে। পানামার পতাকাবাহী ইদেমিৎসু মারু জাহাজটি প্রধান তেল পাইকারি বিক্রেতা প্রতিষ্ঠান ইদেমিৎসু কোসানের একটি সহযোগী সংস্থা দ্বারা পরিচালিত হয়। এটি সোমবার সকালে মধ্য জাপানের আইচি জেলার একটি স্থাপনায় এসে পৌঁছেছে। বিভিন্ন সূত্রের ভাষ্যমতে জাহাজে 3 জন জাপানি ক্রু সদস্য রয়েছেন। তারা উল্লেখ করেন যে এই ব্যক্তিদের কোনো স্বাস্থ্যগত সমস্যা নেই। কোম্পানি জানিয়েছে যে ট্যাঙ্কারটি প্রায় 20,00,000 ব্যারেল সৌদি আরবের তেল বহন করছে, যা একটি শোধনাগারে পেট্রোলিয়াম পণ্যে প্রক্রিয়াজাত করা হবে।

0: তে আলোচনা অব্যাহত রয়েছে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, তিনি আলোচনায় অংশগ্রহণকারী দেশগুলোর নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। এই দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক এবং মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান। উভয় পক্ষের গণমাধ্যমগুলো সমঝোতা স্মারকের বিষয়বস্তু নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে। ইরানি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, এই নথিতে লেবানন সহ সব রণাঙ্গনে যুদ্ধবিরতির শর্ত রয়েছে। পাশাপাশি আলোচনা চলাকালীন ইরানের অপরিশোধিত তেল ও অন্যান্য রপ্তানির ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টিও এতে অন্তর্ভুক্ত রয়েছে। সংস্থা আরও জানায় যে মার্কিন নৌ অবরোধ এবং হরমুজ প্রণালী সম্পর্কিত বিষয়গুলোর জন্য 30 দিন বরাদ্দ রাখা হবে। এর পাশাপাশি পারমাণবিক বিষয় নিয়ে আলোচনার জন্য 60 দিন বরাদ্দ করা হবে। ওয়াল স্ট্রিট জার্নাল যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী দেশগুলোর কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ট্রাম্প এমন একটি চুক্তি মেনে নিতে চলেছেন যা ওয়াশিংটন ও তেহরানকে একটি চূড়ান্ত সমঝোতায় পৌঁছানোর জন্য 30 দিন সময় দেবে। কর্মকর্তারা আরও বলেছেন, প্রয়োজনে এই সময়সীমা 1 মাস বাড়ানো যেতে পারে। সংবাদভিত্তিক ওয়েবসাইট অ্যাক্সিওস একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরান 60 দিন মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে। জানা গেছে, ওই কর্মকর্তা বলেছেন যে এই সময়কালে হরমুজ প্রণালী কোনো টল ছাড়াই খুলে দেওয়া হবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেবে এবং তেহরানকে অবাধে তেল বিক্রির সুযোগ দিতে কিছু নিষেধাজ্ঞা শিথিল করবে। কিন্তু সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও ইরান হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ অব্যাহত রাখতে চায়। গণমাধ্যমগুলো ইরানের পারমাণবিক উন্নয়ন কর্মসূচি নিয়ে ভিন্ন ভিন্ন খবর প্রকাশ করছে। অ্যাক্সিওস জানিয়েছে, তেহরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করবে না এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা ও তাদের কাছে থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কিভাবে পরিচালনা করা হবে তা নিয়ে আলোচনা করবে বলে খসড়া স্মারকলিপিতে বলা হয়েছে। তবে তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তার পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত কোনো পদক্ষেপই মেনে নেয়নি। সংস্থাটি আরও জানায়, ইরান সম্পদ জব্দের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছে। ইউক্রেনের ওপর রাশিয়া চালানো বিরাট আকারের এক হামলায় কিভ ও অন্যান্য স্থানে 4 জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, রুশ বাহিনী তাদের সর্বাধুনিক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক ব্যবহার করেছে। ইউক্রেনের বিমান বাহিনী ঘোষণা করেছে যে রবিবার সকাল পর্যন্ত এই হামলা চালানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী কিভে 2 জন নিহত এবং অপর 78 জন আহত হয়েছেন। তারা আরও বলেছে, রাজধানীর চারপাশের কিভ অঞ্চলেও 2 জন নিহত হয়েছেন। সেই এলাকার এক বাসিন্দা এনএইচকে জানান যে তিনি হাতের কাছে যা পেয়েছেন তাই নিয়ে একটি সাবওয়ে স্টেশনের দিকে ছুটে যান, যেটি এক আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। তিনি আরও বলেন, এত দীর্ঘ ও ভয়াবহ আক্রমণের শিকার প্রথমবার হলেন তিনি। জেলেন্সকি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা পোস্ট করেছেন। তিনি বলেন যে রাজধানীর প্রায় 80 কিলোমিটার দক্ষিণে কিভ অঞ্চলের এক শহরের দিকে একটি ওরেশনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। রাশিয়ার এই সর্বশেষ অস্ত্রটি প্রতিহত করা কঠিন বলা হয়ে থাকে।
1: এনএসকে ওয়াল জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা। আপনারা টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।

খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। একটি শান্তি চুক্তি বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে দৃশ্যত শেষ মুহূর্ত